Unaita gaza bilag Kabir Singh Fleemod Australia Gosha lagavasti hunile apna kan itia muila kuti hunia se Romani Hindi Flemi Gate program aro আমি খালনা প্রোগ্রাম যাই থাকিব 10:20 লোকি তো মই জলদি করে কিনা আপনার খালনা কিছু মান্ড মেসেজেস খান লই দিয়ে আছে লিখি কিনা পাঠাইছে গুড মর্নিং উইশ করি কিনা ফ্রম নজান গোলাঘাট আসামরা করণ গগৈ আর ভোলা পান্ত দোকানী শিবাম কাকু কাকিম

0: अर्क यज्ञिक लगावास्ते बरसात फ्लेम आउट हुनेले हुने ठगा सबैलाख यति एकटा दुईटा मेसेजेस अको आइकिन आछे गोलाघाट आसामप्रा मोहम्मद कासिम अलीब्रा लिखिकिन पठाइछे गुड मर्निङ विश करिकिन र कासिम अली आपनारके जनाइ दिएछे इटा समयते रोमानी हिन्दी फ्लेमी गीत प्रोग्राम जाय आछे तो आपनार पसन्द करेला गीत मई बजाबो ना पारिबो किन्तु 11 बजे 30 मिनट पलैकिन 12 বজে 30 মিনিট লগে লাইভ ফোন ইন প্রোগ্রাম থাকিবলে আছে এইটো সময়তে আপনার কল করিবি মই লগতে বাতচিত করিবি আর আপনার পছন্দিতা গীত শুনিবি কই কিনে আপনাকে জানাই দিয়ে আছে নিমাদি বয় আর নিমাদি গার্ল গ্রাম জসওয়াদি পরা লিখি কিনা পাঠাইছে গুড মর্নিং উইশ করি কিনা আর খবর কিনি কা আছে কই কিনা সুধি আছে ভেরি গুড মর্নিং টু নিমাদি বয় অ্যান্ড নিমাদি গার্ল খবর ইয়াতে সব একদম বাড়ি আছে ঠিকঠাক আছে আর আপনার দুইজন লাগা খবর বি ভাল থাকিব কই কিনা ভাবনা করে আছে আর আজি লা দিনটো আপনার দুইজন কারণে সবচেয়ে ভাল লাগা দিন হবি কই কিনা মাং করে দিয়ে আছে তো শুনে থাকা সববিলাক এটা একটা ছোটা সা কমার্শিয়াল ব্রেক লব আর তারপরে মই ওয়াপাস আই কিনা রিয়েল টাইমতে ট্রাফিক আপডেট আনি দিয়া হব আর আমি খালনা প্রোগ্রাম কন্টিনিউ করে দিয়া হব
1: আজিকালি কার্বনেটেড বিভারেজেস খান খাওয়াটো বেশি হয়ে যায় আছে স্পেশালি বাচ্চা খান আর নজওয়ান খান লাগার মাঝতে ইটু খাওয়াটো গাঁও নিমিতে ভাল নাই কিলে কইলে ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে ক্যালোরিজ বেশি থাকে আর নিউট্রিশন বি ইকু নাপাই কিলে কইলে ইটু ড্রিঙ্কস খানতে ভাইটামিনস আর মিনারেলস খান না থাকে রিসার্চ করা টাইমতে পাতু ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে হাই পার্সেন্ট আর্টিফিশিয়াল সুগার আর ফুড গ্রেড অ্যাসিডস থাকে ইটু বেশি খাওয়াটো ওজন বেশি হয়ে যায় ওবেসিটি টাইপ টু ডায়াবেটিস আর দাঁত বিয়া হয়ে যায় আর দাঁততে ইনফেকশন খান বি হয়ে যায় ইটু কার্বনেটেড বিভারেজেস খান খাওয়া বদলি লসি নারিয়েল পানি সুগার ফ্রি স্মুদিস আর ফ্রেশ ফুড জুস খান খাইলে ভাল আছে যুন্টু খান খাবলে বি ভাল আছে আর হেলদি বি আছে ইটু জানকারি দিয়ে আছে ফুড সেফটি নাগাল্যান্ড ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার
0: এইটো আকাশবাণী এফ এম ট্ৰেকবেন 110 মেগাহৰ্টজ শুনি থকা সববিলাক এতিয়া সময়তে ৰিয়েল টাইমতে ট্ৰেফিক আপডেট আনি দি আছে মন খোলাৰ পৰা লৈ কিনে পি এইচ কিউ জাংচন মাজত লগা ৰাস্তা নৰ্থ বাউণ্ডে মডাৰেট ট্ৰেফিক দেখাই আছে মানে ট্ৰেফিকটো আছে কিন্তু মাজতে আছে হলে বি চাউথ বাউণ্ডেটো হলে হালকা ট্ৰেফিক দেখাই আছে আপোনাৰ খান আলাক ৰাস্তা ল'বলৈ মন আছে কইলে মানে অল্ড মিনিষ্টাৰ্ছ হিল পৰা লৈ কিনে জেল কলনি লগা ৰাস্তা ল'ব পাৰে পি এইচ কিউ জাংচন পৰা লৈ কিনে মেজৰ জাংচন মাজত লগা ৰাস্তা নৰ্থ বাউণ্ড আৰু চাউথ বাউণ্ড দুয়োটাতে বি হালকা ট্ৰেফিক দেখাই আছে টি চি পি পৰা লৈ কিনে ৰাজু পইণ্ট মাজত লগা ৰাস্তাতে নৰ্থ বাউণ্ডেটো হলে মডাৰেট ট্ৰেফিক দেখাই আছে মানে ট্ৰেফিকটো আছে কিন্তু ইমান ভাৰী বি নহয় ইমান হালকা বি নহয় মাজতে আছে চাউথ বাউণ্ডে হালকা ট্ৰেফিক দেখাই আছে আলাক ৰাস্তা ল'বলৈ মন খান ল'ব পাৰে টি চি পি পৰা লৈ কিনে ৰাজু পইণ্ট নহ'লে বা বক্স কাটিং পৰা লৈ কিনে এন এইচ এ কে আৰু চেঞ্চেছ পইণ্ট ৰাজু পইণ্ট পৰা লৈ কিনে চেঞ্চেছ পইণ্ট মাজত লগা ৰাস্তা দুইটা বাউণ্ডেৰী মানে নৰ্থ বাউণ্ড আৰু চাউথ বাউণ্ডে হালকা ট্ৰেফিক দেখাই আছে হাইস্কুল জাংচন আৰু চেঞ্চেছ পইণ্ট মাজত লগা ৰাস্তা আৰু এন এইচ এ কে আৰু চেঞ্চেছ পইণ্ট লগা মাজত ৰাস্তাটি বি নৰ্থ বাউণ্ড আৰু চাউথ বাউণ্ড দুইটা দুইটাতে বি হালকা হালকা ট্ৰেফিক দেখাই দিয়া আছে শুনি থকা সববিলাক আপোনাৰ খান প্ৰগ্ৰাম লগতে জুৰি থাকিবি আকৌ বি আনি দিয়া হ'ব ৰিয়েল টাইমতে ট্ৰেফিক আপডেট

তো সাথ সাথে গীত খান বি এনজয় করে কিনা শুনে আছে বেশি খুশি আছে যেটা বি আপনার খান খুশি পায় মোখান বি ইয়াতে বেশি খুশি পায় গই কিনা আপনার খান সবকে জানাই দিয়ে আছে তো শুনে থাকা সববিলাক এইবার দিয়ে আছে কুমার সানু আর আলকা ইয়াগনিক লাগা ভাস্তি ফেম আতিশ।

আতিশ ফ্লেম অথনিলেই শুনি থাকা সববিলাক আমি খালনা প্রোগ্রাম বি শেষ করবলে লাসম মাইটি পুঁচি যায় আছে মই জলদি করে কিনা আপনার খালনা মেসেজেস একটা দুইটা কলই দি আছে এইবার লিখি কিনা পাঠাইছে মেজি ফেমা ভিলেজ পরা নিথ ক্র আর তারপর গানা ভাল ভাল গান শুনি কিনা এনজয় করে আছে দেই কই কিনা লিখি কিনা পাঠাইছে ওয়েল নিথ বেশি বেশি দিন পাশতে আজি আকো ওয়াপাস আই কিনা প্রোগ্রাম লতে জুড়ি কিনা থাকা নিমিত্তে আপনাকে প্রোগ্রামতে আকো স্বাগত করে আছে বেশি খুশি আছে কি আপনার টিউন ইন করেছে আর গানা খান বি ভাল লাগি কিনা শুনি আছে এনেকাহে সদায় দিন আহি কিনা প্রোগ্রাম লতে সামিল হয়ে থাকিবি কই কিনা জানাই দিয়ে আছে নুং ইং বস্তি ও খাবরা ও থুঙ মুলি ব্রা বি গুড মর্নিং ওয়েশ করে আছে আর আপনার সুইট ভয়েস আর সুপার চয়েস গীত খান শুনি কিনা এনজয় করে আছে আর বাজাই থাকিবি কই কিনা লিখিছে ও থুঙ আ ভেরি গুড মর্নিং টু ইউ আপনার মেসেজ বি অলপ দিন হয়েছে না পড়ি কিনা আজি পড়ি কিনা বেশি ভাল লাগি আছে মহিলা চেহারাতে বি মুস্কান আনি দি কিনা আছে বেশি বেশি খুশি আছে আপনার প্রোগ্রামটা আহি কিনা সাথ দি আছে আর গীত খান বি লই কিনা এনজয় করে আছে তো সদায় দিন আহি কিনা সাথ দি থাকিবি কই কিনা মাং করে আছে সারি হাজান প্রাবি লিখি কিনা পাঠাইছে বাবলু রংফর আর তারপর বি গুড মর্নিং ওয়েশ করে আছে আ ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ বাবলু আর বাবলু পুরা গীত বি পছন্দ করে আছে কিন্তু মই আপনার পছন্দ করা লা গীত বাজাব না পারব কিলে মানে ইতিয়া সময়তে রুমানি হিন্দি ফিল্মি গীত প্রোগ্রাম যায় আছে 11:30 পা লই কিনা 12:30 লগে লাইভ ফোন ইন প্রোগ্রাম থাকিব এইটু সময়তে আহি কিনা প্রোগ্রামতে সামিল হবি মই লগতে বাতচিত করবি আর আপনার লাগা পছন্দিতা গীত খান পছন্দ করবি কই কিনা আপনার কবি আকো জানাই দি আছে শুনে থাকা সববিলাক লাস্ট গীত না বাজা আগতে আপনার খান সবকে জানাই দি আছে ইতিয়ার পর অল্প সত্য সময় 10:20 হইল ওয়ার্ল্ড নিউজ ইংরাজিতে ডেলিভার রিলে করে দিয়া শুনব আর আমি খান আকো লগ করা হব আগতে কোয়া নিচিনা 11:30 মই লই কিনে আহিব লাইভ ফোন ইন প্রোগ্রাম এইটু লাগা লাইভ ফোন ইন প্রোগ্রাম কারণে নম্বর আছে 0370224-3036 এইটু নম্বরতে কল করবি আর মই লতে বাতচিত করবি মই ইয়াতেপর আপনার খান পছন্দ করা গীত খান বাজাই দিয়া হব তো ইটার সময়তে আমি খান প্রোগ্রাম শেষ করব কারণে দি আছে শান্ত বৈশালী মাদে আর প্রবীণ কুনওয়ার লাগা বাস্তি ফিল্ম অংরেজি মে কেহতে হে ফিল্ম কি গীত শুনিবি আর এনজয় করবি

0: northbound and light for southbound. The alternate route for this will be Billy Graham Road to DBS and High School Junction to T-Model Road. And finally, from NHAK Junction to Census Point, the status of traffic is moderate for northbound and light for southbound. The alternate route for this will be TCB Gate to Raza Point. So there you have it, dear listeners. That was the real-time traffic update. Make sure that you guys drive safe and follow traffic rules. Coming up next is your program, Woman Time, under the theme Folk Tunes with Women. Stay tuned. This is FM Tragopan at 103 MHz.
1: FM Tragopan.
2: 103 MHz.
1: News, music and entertainment.
2: This is FM Tragopan.
1: FM 103 MHz.
3: আজিকালি কার্বনেটেড বিভারেজেস খান খাটু বেশি হয়ে যায় আছে স্পেশালি বাচ্চা খান আর নজওয়ান খান লাগার মাঝতে ইটু খাটু গাউনি মিতে ভাল নাই কিলে কইলে ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে ক্যালোরিজ বেশি থাকে আর নিউট্রিশন বি ইকু না পায় কিলে কইলে ইটু ড্রিঙ্কস খানতে ভাইটামিনস আর মিনারেলস খান না থাকে রিসার্চ করা টাইমতে পাতু ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে হাই পার্সেন্ট আর্টিফিশিয়াল সুগার আর ফুড গ্রেড অ্যাসিডস থাকে ইটু বেশি খাটু ওজন বেশি হয়ে যায় ওবেসিটি টাইপ টু ডায়াবেটিস আর দাঁত বিয়া হয়ে যায় আর দাঁততে ইনফেকশন খান বি হয়ে যায় ইটু কার্বনেটেড বিভারেজেস খান খা বদলি লাসি নারিয়াল পানি সুগার ফ্রি স্মুদিস আর ফ্রেশ ফুড জুস খান খাইলে ভাল আছে যুন্টু খান খাবলে বি ভাল আছে আর হেলদি বি আছে ইটু জানকারী দি আছে ফুড সেফটি নাগাল্যান্ড ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার
4: Bulhai, Tongna Loye Bangtu. HIV had a AIDS Prevention and Control Act 2017. HIV New Batagai Han Yang Han Niki.
5: Haba Shakung Nye Katsu Lam Lolo, Doe, La Yashin, Malisham had a Lipu Nok New Han Lamai. HIV New Buka Gaye, Han Daye Nitik Han Shing Shoot the Gay.
4: Jenny, Han Daye Nanoba, Gadok New Nung Han Kesha.
5: Haba Shakyana, Naglan State AIDS Control Society Homai Shom Bunyaki.
6: HIV AIDS Act Harjan Nido Antik Nyat Kamten Ati Yandibu Hoba Wailet Bu Shanga
7: Pandawai Didashi HIV AIDS Ka Kamanan Kila Hoba Tapat Bu Ek Harjan Nido Antik Nyat Ko HIV Shat Pao Bu Hoba Ho Shadai La Bu Buat La Shanga Ki
6: Ho Ek Dai HIV Shat Kibu Mat Chi Ko Hawan Tidu Chau Go Kam Silei Kam Hanga Wedu Shibua Mangsi Sao Chau Shanga Hoba Lubu Kauta Kamtena Buadan Poda
7: Habu Ngedibu Naglin State AIDS Control Society Tanguga Kuta
1: FM Tragopan
2: 103 MHz
1: News, music and entertainment
2: This is FM Tragopan
1: FM 103 MHz
8: Namaskar, Itu Akashvani Kohima FM Tragopan Maike Manu Laga Karikram De Apnean Sobke Swagat Kuriya Se Didi Huni Bilag Idea apni khan maige manu laga awas gan ga hunibo. The listeners, Idukana khan hunigena apni khan khushi babo goigena asha guriya se. Ami khan idea yim kongkota de gana ga hunibo by Akanda and Atzula. Idukana do ama aru bajabara gana ga laga ase. Listeners, Idubichide apni khan angami kota de gan ga hunibo babo.

0: দংৱাই কিচিম চুলাই কিনে টেঙা ফুল খানকে সময় নাপুংচা আগে পাকি বলে দিয়া খান খা লোৱা কুৰিয়া নিমিতে মানুহ লগা গাঁৱতে বিমাৰ কিচিম ওলাই যায়। আলাক নহৈ কিনে কেলছিয়াম কাৰ্বাইড চুনটো অলপি খাইলেতো আমখান লগা কলিজা আৰু দুচৰা বডি পাৰ্টছ খান দিবি কেঞ্চাৰ ওলাই যায়। কেমিকেল ইটোতে আৰ্চেনিক আৰু ফছফৰাছ হাইড্ৰাইড থাকে আৰু ইটো খাই কিনে গাঁও নিমিতে পয়জনাছ হৈছে কৰিলে ঘুমজোৰ উল্টি আৰু জলপি যায় আৰু পেট ছাতি চুকু স্কিন খান্দে জুলীয়া নিচিনা লাগে, নাক মুখ আৰু গলা খান্দে খুজিলি হয়, চাঁচ লবলে দুপি পাই যায় আৰু মানুহ লগা চুকুবি বিয়া কৰি দিয়ে। দাৱাই নাচোলা টেঙা ফল খানটো চাবলৈ বিয়া থাকে, কিন্তু চাবলৈ একদম সুন্দৰ থকা খানটো কেলছিয়াম কাৰ্বাইড চলাই কিনে পাকিবলৈ দিয়া খান হব পাৰে। আমাখান লগা গাঁও নোকচান কমটি হব নিমিতে টেঙা ফুল খান খা লোৱা আগে সদায় ভাল পৰা তোলাবলৈ ইয়াত কৰিবি। ফুড চেফটি অথৰিটি ডিপাৰ্টমেণ্ট অফ হেলথ এণ্ড ফেমিলি ৱেলফেয়াৰ গভৰ্ণমেণ্ট অফ নাগালেণ্ড পৰা পাব্লিক ইণ্টাৰেষ্ট নিমিতে ইছ্যু কৰি দি আছে।
1: ফুড ইনটলারেন্স আর এলার্জিস লাগা সিমটমস টু ভমিটিং, ডায়রিয়া, পেট বিখা, স্কিন র্যাশেস, চেহারা জিবা আর লিপস ফুলি যা, সাস লবলে দুঃখ পা খান আছে। ইটু খান লাগা কারণ টু খা লুয়া কোনবা গাঁতে নামিলা কারণে হব পারে। খা লুয়া প্যাকেটসতে কোনবা ইনগ্রিডিয়েন্টস গাঁতে নামিলা লাগা জানকারি খান লিখি কিনা থাকা তো ভাল পারা পুরি লবি। ইটু লিখা খান তু ইনিগা হব পারে মে কন্টেন্ট অ্যালার্জেন নহলেবি ল্যাকটোজ ফ্রি গ্লুটেন ফ্রি। খা লোৱা গাঁৱতে নামিলা খানটো নাকি নিবি। যোন খান লেকটজ ইনটলৰেণ্ট আছে তাই খান দুধ আৰু দুধ পৰা বনা চামান খান নাখাব লাগে আৰু গ্লুটেন ইনটলৰেণ্ট থকা খানটো আটা ময়দা খান নাখাব লাগে। খা লোৱা পৰা এলাৰ্জিক ৰিয়েকশ্যন বেছি হলে ডক্টৰৰ লগতে চাই লবি। এইটো জানকাৰী দি আছে ফুড চেফটি অথৰিটি নাগালেণ্ড।
2: News, music and entertainment. This is FM Tracker Band. FM 103 megahertz.
3: জি হ্যাঁ, আপনার খান শুনে আছে আকাশবাণী FM ট্র্যাকপেন 110 মেগাহার্টজ। শুনে থাকা সববিলাক আপনার খান সবকে দুবাৰ স্বাগত করে আছে লাইভ ফোন ইন হিন্দি ফিল্মি গীত প্রোগ্রামটে। জি হ্যাঁ, লাইভ ফোন ইন প্রোগ্রাম আছে। আর যদি আপনার খান পছন্দিতা গীত খান আপনার খান শুনবলে মন আছে কইলে মানে ডায়াল করবি 0370224303 নম্বর আকো কই দি আছে 0370224306 এইটো নাম্বাৰতে কল কৰিবি আৰু মই লগতে বাতচিত কৰিবি আৰু আপোনাৰ খান পচন্দ কৰা গীত খান মই ইয়াতে পৰা বজাই দিয়া হ'ব। তো শুনি থকা সববিলাক দেৰি নকৰি কিনা চুৰু কৰি দিয়াছে, কিন্তু আপোনাৰ খান না কলছ ৰখীয়া সময়তে আমি খান এক চাট শুনিব সোনু নিগম আৰু অলকা য়াগনিক লগা ভাষ্টি ফিল্ম বৰসাত।

0: শুনি থাকা সববিলাক ইয়াতে আপনার খালা কলস আহিয়া শুরু হয়ে যাচ্ছে, তো শুরু করে দিয়েছে লাইভ ফোন ইন প্রোগ্রাম। হ্যালো,
1: হ্যালো ম্যাম,
0: গুড মর্নিং।
1: গুড মর্নিং ম্যাম।
0: কবি কি গানা শুনি বলে মন হইনা কল করেছে আজিবি?
1: জুদাই বলে আছে
0: ম্যাম। জুদাই?
1: জুদাই
0: জুদাই থাকিব পারে।
1: জুদাইতে
0: কোন তো গীতটো শুনি বলে মন আছে? মেরি জিন্দগি এক প্যাস মুঝে প্যার হুয়া উরি বাবা রাত কো নিন আতি নাহি শাদি করকে ফস গয়া, এটু খান আছে জুদাইতে। নাই দুসরা তো নাই, এটু খানে আছে। কবি
1: মুঝসে শাদি করোগি?
0: হ্যাঁ
1: মুঝসে শাদি করোগি?
0: মে তুঝসে ওকে শাদি করকে ফস গয়া?
1: নাই মুঝসে শাদি করোগি?
0: মুঝসে শাদি করোগি ইতু নাই তো, মুঝসে প্যার হুয়া?
1: নাই লাল দুবাটা।
0: হুম
1: লাল দুবাটা ওরগি
0: কি কি কয় আছে মই না বুঝে দে। আপনি কোন তো ফিল্ম লাগা গীত হুনি বলে মন আছে?
1: মুঝসে শাদি করোগি?
0: মুঝসে শাদি করোগি? আচ্ছা দুসরা ফিল্ম প্রায় মাঙি আছে না?
1: হয়
0: ওকে, মুঝসে শাদি করোগি তে কোন তো গীত?
1: কি কি গান আছে?
0: লাল দুপাতা কই থাকিছে না?
1: হয় হয় দিয়া।
0: ওকে, কোনোবাইকে ডেডিকেট করু বলে মন আছে?
1: আছে ম্যাম, আমল বসুমতারি, বিমল বসুমতারি, অঞ্জলি বসুমতারি, বীরেন হাংসে, সুনীল হাংসে, ভাই খুরমন্দা, দেহাচার বসুমতারি, ধনঞ্জয়, হালদিকা জীবন্তী, আৰু যিমান এটা শুনি আছে সব কি ম্যাম।
0: ওকে ঠিক আছে, সুনিতা শুনিবি আৰু এনজয় কৰিবি আপোনাৰ পছন্দ কৰা লাগি। থ্যাংক ইউ ফর কলিং। শুনি থাকা সববিলাক প্রোগ্রাম সবচেয়ে পহিলাতে দি আছে মুঝসে শাদি কারোগি ফিল্মকে গীত গাই আছে উদিত নারায়ণ আর অলকা ইয়াকনিক লাগা বাস্তে। আর এইটো গীতটি শুনবলে মন হয়ে না পছন্দ করেছে সুনীতা বসুমতারী আর তারপরে এফ এম ট্রাইকপনলা তার লাগা বহুত বহুত সাথীবিলাক আর শুনি থাকা সববিলাকে ডেডিকেট করে কিনা আছে, তো শুনব মুঝসে শাদি কারোগি।

উনি সাবিল্লাক প্রোগ্রাম শেষ করবো কারণে খালি দু মিনিট বাঁচি কিনা আছে। তো কুরবানি ফিল্ম কি গীত লোটে লাইভ ফোন ইন হিন্দি ফিল্মি গীত প্রোগ্রাম ইয়াতে শেষ করে দিয়েছে। আপনার খান ফোন লাগাইছে, ফোন লাগিয়া নাই, আপনার খান পছন্দিতা গীত খান পছন্দ করো বলে সময় পানাই তিতা মন দুঃখী নহবি কিলে কলে আজি রাতে ছয় বাজি দিবি এস এম এস রিকুয়েস্ট প্রোগ্রাম থাকি বলে আছে। এই সময়টা আহি কিনা আপনার খান পছন্দিতা গীত খান পছন্দ করবি যোনটো আর জে স্টুডিওতে থাকিব তারপর খুশি পর বাজাই।

দিয়া হব কই কিনা জানাই দিয়া আছে। তো শুনি থাকা সববিলাক এতিয়া পৰা অলপ পাছতে 12:30 হলে নিউজ হেডলাইন্স আনি দিয়া হব আর তার পাছতে আকো হিন্দি ফিল্ম গান প্রোগ্রাম আর্টিস্ট চয়েস কন্টিনিউ করে দিয়া হব।

ফ্রাই করিয়া সময় তেল লাগা বেশি প্রপার্টিজ খান বদলি হয়ে যায় আর একই তেল তো বার বার চলাইলে টোটাল পলার কম্পাউন্ডস টিপিসি টু বানাই যায় ইটু কম্পাউন্ডস খান তো কাও কারণে বিয়া আছে আর ইটুপারা কিসিম বিমারি উলাই দে যুন্তু খান আছে হাইপারটেনশন এথিরোস্ক্লেরোসিস অ্যালজাইমার্স ডিজিজ আর লিভার বিমারি কনজিউমার্স খান লাগা হেলথ তো বাঁচাই কিনা রাখিব কারণে FSSAI পারা টিপিসি লাগা লিমিট তো 25% রাখি কিনা আছে আর ইটু লিমিট উপরতে ভেজিটেবল অয়েল তো না চলাব লাগে আপুনি লাগা হেলথ তো বাঁচাই কিনা রাখিবলে ইটু কদম খান লবি ফ্রাই করিবলে ভেজিটেবল অয়েল হি চলাবি পারিয়াতা কুকিং অয়েল তো একবার হি চলাবি খালুয়া ফ্রাই করি কেন বাচিয়া তেল তো ফিল্টার করি কেন খালি একবার হি চলাবি বাচি কেন থাকা তেল তো দুই দিন ভিতরতে চলাই লবি সবজি তো কমতি টেম্পারেচারতে ফ্রাই করিবি তেল গরম করিয়া সময়তে তেল পারা ধুঙা উলাব না দিব লাগে ফ্রাই করিয়া সময়তে খালুয়া টুকরা খান তো কালা নোহা আগেতে বার বার উলাই থাকিবি ফ্রাই করিবলে কারণে ফ্রাইয়ার নহলিবি স্টেইনলেস স্টিল বর্তন হি চলাবি টেস্ট আর গুণ বিয়া না ওলাব কারণে লোহা লাগা কারাই খান হি চলাবি ইটু জানকারি দিয়েছে স্টেট ফুড সেফটি অথরিটি ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার।

0: Hello, good afternoon.
1: Evening,
0: Yeah, me and who's calling on this beautiful and lovely afternoon?
1: Ajay.
0: আচ্ছা, আপনার নাম কি আছে? কাম এগেইন আৰু একবাৰ ক, আম তো বাস। আচ্ছা, সো ওকে, আই ক্যান ডু দ্যাট। আচ্ছা, বাজাই দিব। এইটো আপনি লিসনিং প্লেজার একলা কারণে না, মানুষ কোনবাকে ডেডিকেট করবো মন যাই আছে। আচ্ছা, অল রাইট, থ্যাংক ইউ ফর কলিং। মুই লা ফেভারিট একটা আবালা হিট ড্যান্সিং কুইন কুইনা বাজাই দিব। বেশি খুশি পাইছে কল করে। তো আই হোপ ইউ হ্যাভ আ ফান টাইম সেইং টিন টিন টু আওয়ার শো। অল রাইট, ওয়েল লিসনার্স, দ্যাট ওয়াজ আম তো বাস আই রিকোয়েস্টিং এনি সং বাই আবা, সো আইল বি প্লেইং ফর ইউ আ সং কল্ড ড্যান্সিং কুইন। লিসনার্স, এনজয়।

0: are Paramedical T connecting Modlaiji Road, or you can fly by another route that is Lady Miles Road. For the route TCP to Razu Point, northbound commuters will be met with moderate traffic, but all of you out there who are southbound will be met with heavy traffic. Alternate routes that you can opt for are firstly TCP connecting Razu Point, secondly it's box cutting any JK leading to Census Point, or thirdly the route that connects Phulbari, Kochise Ground and Razu Point. For the route Razu Point to Census Point, it's light traffic for every one of you out there who are headed north, but if you are southbound, there will be moderate traffic. Census Point connecting NHAK is the alternate route available in this case. And for the route High School Junction to Census Point, it's good news for all commuters out there because there will be light traffic regardless of whether you're northbound or southbound. Two alternate routes are available and can be opted for. Firstly, it's Billy Graham Road connecting DBS, or you can fly by another route that is High School Junction leading to T-Model Road. Lastly, for the route NHAK Junction to Census Point, it's good news yet again for all commuters out there because regardless of whether you're northbound or southbound, there will be light traffic. Alternate route available is TCP connecting Razu Point. Listeners, that was a real-time traffic update for the reporting time, 4:30 p.m. This is Akashvani, Kohima.
1: WFM Tragoban.
2: 103 MHz.
1: News, music and entertainment.
2: This is FM Tragoban.
1: FM 103 MHz.
3: আজিকালি কার্বনেটেড বিভারেজেস খান খাটু বেশি হয়ে যায় আছে স্পেশালি বাচ্চা খান আর নজওয়ান খান লাগার মাঝতে ইটু খাটু গাও নিমিতে ভাল নাই কিলে কইলে ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে ক্যালোরিজ বেশি থাকে আর নিউট্রিশন বি ইকু না পায় কিলে কইলে ইটু ড্রিঙ্কস খানতে ভাইটামিনস আর মিনারেলস খান না থাকে রিসার্চ করা টাইমতে পাতু ইটু কার্বনেটেড বিভারেজেস খানতে হাই পার্সেন্ট আর্টিফিশিয়াল সুগার আর ফুড গ্রেড অ্যাসিডস থাকে ইটু বেশি খাটু ওজন বেশি হয়ে যায় ওবেসিটি টাইপ টু ডায়াবেটিস আর দাঁত বিয়া হয়ে যায় আর দাঁততে ইনফেকশন খান বি হয়ে যায় ইটু কার্বনেটেড বিভারেজেস খান খা বদলি লাসি নারিয়াল পানি সুগার ফ্রি স্মুদিস আর ফ্রেশ ফুড জুস খান খাইলে ভাল আছে যন্তু খান খাবলে বি ভাল আছে আর হেলদি বি আছে ইটু জানকারী দি আছে ফুড সেফটি নাগাল্যান্ড ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার
1: ওয়েফএম ট্রাগোবান
2: 103 MHz.
1: News, music and entertainment.
2: This is FM Tragoban.
1: FM 103 MHz.
0: Listeners, please stay tuned for our program Rural Connect.
4: Rural Connect listeners kan sobke swagat kore ase. Prime Minister's 15-point program itu opor di olap kisman kota kui di ase. Prime Minister bara minorities khan karone notun 15-point program panai ulai digina ase. Itu de ahigina amakan bara sailuile. Integrated Child Development Services ICDS scheme bara chutu pacha aro pregnant bed de pacha pukigina taka aro pacha ge tut khelai taka. Maiki manohar sobke supplementary nutrition, immunization, health checkup, referral services, preschool aro non-formal education. Itu sob anganwati center vara punchai dibule aro sai dibo. Itu ICT is Integrated Child Development Services bitorde holistic development de aimed kurigina 15-point program bitorde rakhi ase. Tuta ulade Sarva Shiksha Apiyan Nijide Ahigina Gasturba Gandhi Palika Vidyalaya Scheme Aro Itunisna Dusra Government Sarkar Schemes Rakhiase Itude Kunuba Schools Postiba Localities De Minority Pachakan Likapuri Asekule Itude Itia Kui Aya Scheme Pitore Saitibo Pare Tinda Ulade Primary Aro Upper Primary School Kunude 1/4 Pachakan Urdu language group de takibo inika schools de central assistance digina Urdu language teachers be recruitment aro posting be dibo modernizing matarsa education koigina itude central plan scheme of area intensive aro matarsa modernization program bara backward minorities pura likha fine aro matarsa education ke ako modernize Kurafine itu kande saigina basic educational infrastructure kandibo aro itu torkar ekta ase inika jini paigina

0: Well, programmটো আকৌ শুনিব আপোনালোকে কিশোৰ কুমাৰ আৰু অনিতা পিণ্টো লগা ৱাষ্টে আছে। ফিল্ম আছে সত্যে পে সত্তা আৰু এইটো গীত কাৰণে লিখি কিনে পতা আছে আতলি ফ্ৰম লাজামি।
1: কুমচিনো চাকি ইনিলো এইচ আই ভি এন এইডস ইয়েজা খাইটনে কিনে চিগজিন কল এইচ আই ভি কিসমি সুশো এন বানা চিপিউ চিনকিউ আনি

0: প্রোগ্রামটা এখন শুনব আপনাদেরকে কুমার শানুর লাগা ওয়াস্টে ফিল্ম আছে তুমসে আচ্ছা কন হে, আর এটা গীত কারণে লিখি কিনা পাঠা আছে লিভি সু লাজামি বার্তায় লিখি কিনা পাঠা আছে। সো থ্যাংক ইউ সো মাচ লিভি, আপনি লিখি কিনা পাঠাই দিয়ার কারণে।
1: ইংগাদা এইচ আই ভি এলানি এইডস টাংলান শি শিকো আজান জো থুঙি নিসি তারো দিং জি ইয়াকচিয়া এইচ আই ভি নচো নরি না কথা কো কিয়ন জং এলান উসি খমচো সানজো পিয়াভানা
2: শিকু শিয়াকচিয়া এইচ আই ভি নচো নরি চো কিয়ন জং খাপেনি লিছোপেনি ওসি ওখো ভালাই লানলো ছাকুং গোঙা সিং গিও জং খানালা
1: ছাকতাং গুংতা নলি না ভান্দাও কালো
2: জিজং দা সংজো নাগলিন স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি ইয়াকচিয়াম দে পিয়ালা।

গোলাঘাট আসাম পৰা লিখি কিনে পঠাই আছে। দিছ ইজ ৰমেশ পাত্ৰ, ৰুণু পাত্ৰ এণ্ড লাকি তাখেন গানা মাঙি আছে দোস্তানা ফিল্ম পৰা। তো লিচনাৰ্ছ খান এতিয়া শুনিব দোস্তানা ফিল্ম পৰা মহম্মদ ৰফি আৰু কিশোৰ কুমাৰ লাকাৱাস্তে। আৰু তাখেন এইটো গানত ডেডিকেট কৰি দিয়া আছে বাইকন মুণ্ডা, অমল বসুমতারী, বিমল বসুমতারী, শিকারী রংফার, বীরেন হান্সে, যোগেন্দ্র রংপি, সোনালী ইংটিপি, হানরিকা টিমংপি, অঞ্জলি বসুমতারী, দেবাশিস হাজরিকা, রকুবিলে মেহতা, কাসিম আলী অ্যান্ড অল এফ এম ফ্রেন্ডস কইন লিখে আছে অ্যান্ড আর জেস কইছে ওয়েল থ্যাংক ইউ সো মাচ রমেশ পাত্র, রুনু পাত্র অ্যান্ড লাকি অভিনয় লিখি না পাঠাই দেওয়ার কারণে।

প্রোগ্রামটি আকুনি আপনাদের কবির সিং লাগা ফিল্ম পড়া আরমান মালিক লাগা ওয়াস্তে আর এই গীত কারণে লিখি কিনা পাতা আছে এ জে ফ্রম তেনসাং আর তাই এই গানা ডেডিকেট করে দিয়ে আছে টু অল দ্য এফ এম ফ্যামিলিজ কই কিনা ওয়েল থ্যাংক ইউ সো মাচ এ জে লিখি কিনা পাঠাই দিয়ার কারণে

Well, program dia aku lirik ni pertama sih. Bali Patar per Assam para Birenhan sih. Atai gana itu dedicate kuri dia sih. Handrika Timungpi, Baikon Munda, Shikari Rongpar, Devajit Hazarika, Ramesh Patro, Premika Tewa, Amal Basamatri, Anjali Basamatri, Sunita Basamatri, Bimal Basamatri, Jogendra Rongpi, Sunil NTP, Sonali NTP, Aro Shubaki Jamer, Rokovili Mata, Kasim Ali, Ukharo Shan, Aro Fagu Urang. তখনকে ডেডিকেট করে দিয়েছে ওয়েল থ্যাংক ইউ সো মাচ বীরেন হানসে তো আপনি লিখি না পঠাই দিয়া গানা তো ইতিয়া বাজাই দিউল আছে শুনি কিনা এনজয় করবি ওয়েল লিসনার্স কান ইতিয়া শুনিব কুমার শানু লকাওয়াস্তে ফিল্ম আছে ডুপ্লিকেট

Well, listeners, can program says kubule time we say to one program says to one of no loke kalank film prase Arjit Singh laga waste aru to git karne likhi na pata ase. Good evening RJ, namaskar gina likhi ase movie kalank aru to gana mangi ase Durgesh Naganpuri, Rajesham Naganpuri, Vandana, Bhavna, Bindu, Golu, Kusumbai, Babu, Divyans aur Suresh Kumar Dakshi aru Suresh Verma, Rishabh Kanak aur Bhavna Verma, Premlal Verma, Nikesh Dharmendra, aur Mamta Bai Verma ko ina likhi ase. Well, thank you so much. Apni kan likhi na bahut idea karne. Aur tini shina Sapat Singhi Radio Listeners Group te kan laga naam bhi yate dali dia ase. Te kan bhi likhi na bahut ase tu kane. So thank you so much. Apni kan likhi na bahut idea karne. Aur koi dia nishina itu git logo te program to stress kuri hobo. Kintu humoi 7:10 aur 20 minute holoke apni kan huni hobo. Nagami saro ingraji te regional khobor. তারপরে আকৌ ওয়েস্টার্ন মিউজিক প্রোগ্রাম আছে 7:30 পৰা দেট ইজ এছ এম এছ ৰিকুৱেষ্ট প্ৰগ্ৰাম আছে ওয়েস্টার্ন মিউজিক টিভি আপুনি গান এইটো টাইম টিভি লিখি কিনা পঠাবি আপুনি গান পচন্দ কৰি গানা লিখি কিনা পঠাইলে ইয়াতে আৰ জি থাকিব তাহে বজাই দিব আৰু মই আকৌ আপুনি গানকে লগ কৰি হ'ব 9:30 উইথ মৰ হিন্দী ফিল্ম ছংছ দেট ইজ ডুৱেটছ এণ্ড খৰছ চ' টিল দেন উইচিং ইউ অল ওৱান্স এগেইন এ ভেৰি গুড ইভিনিং এণ্ড ষ্টে ছেফ

0: গুড ইভিনিং, ইটু আকাশবাণী কহিমা সামলাগা খবর পড়ি আছি ইমকুং নংলা। পহেলা হেডলাইন্স, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর আর্টিসেন্স আর ওয়েফার্স লাগা গ্রোথ কারণে ডর মদত দিব অনুরোধ করেছে। নাগাল্যান্ড বা চাইল্ড প্রোটেকশন লস দিয়ে কনসালটেটিভ মিট রাখিছে। ইউনিয়ন MSME মিনিস্টার জিতান রাম মানজিবরা নাগাল্যান্ডে দু টিন কারণে আহিছে আর তিন লাগা দাম তো এক লিটার দি 90 পয়সা ব্রা উঠাই দিছে। ইতিয়া পুরা খবর। নর্থ ইস্টার্ন স্টেটস ব্রা আর্টিসেন্স আর ওয়েভার্স লাগা একটা গ্রুপ ব্রা প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর লগতে আজ রাষ্ট্রপতি ভবন দিয়ে লোক করেছে। বাতচিত করে সময়টি তাইখান ব্রা এট হোম রিসেপশন রাষ্ট্রপতি ভবন কারণে কাম করে এক্সপিরিয়েন্স ভাগ করেছে। প্রেসিডেন্ট বা আর্টিসেন্স আর ওয়েভার্স লগতে সাথ দিব জানাইছি। এনেকা হলে তাইখান লাগা জ্ঞান বা বেশি মানুষ লগতে পুঁজি কিনা সেলফ রিলায়েন্ট হব দিব। আর্টিসেন্স আর ওয়েভার্স পর কালচারেল হেরিটেজ বাজে রাখি আদি বধাই দি কিনা প্রেসিডেন্ট বা কৈছে কি তাইখান তো দেশ লাগা লিভিং হেরিটেজ লাগা শাইনিং এক্সাম্পল হিসাব আছে আর তাইখান লগতে ইনভ্যালুয়েবল ট্রেডিশনস তো নাও জওয়ান জেনারেশন লগতে আগে বাড়াই রাখি বলে অনুরোধ করেছে। মিশন বাতসালিয়া ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়েলফেয়ার নাগাল্যান্ড পর আজ নাগাল্যান্ড স্টেট কনসালটেটিভ মিট টু জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্ট 2015, Juvenile Justice Model Rules 2026 আর Adoption Regulations 2022 কয়মাদে রাখিছে। ইডো খোলাই দিয়া প্রোগ্রামটি কথা করে সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড মিশন ডাইরেক্টর লিমাওয়া পংজামিরা বাচ্চাখান লাগা হাকতো নাগাল্যান্ড কাস্টমারি লস আর কালচারেল আইডেন্টিটি জতম করিয়া লগতে ব্যালেন্স রাখি বলে দরকার জানাইছে। সমাজ লাগা চেহারা বদলি করে থাকিয়া জানাই কিনা তাইবা বাচ্চাখান আইডেন্টিটি এডুকেশন আর সুরক্ষা লাগা হাক বাচ্চা রাখিয়া তো একই দরকার আছে কয়েছে। তাইবা কৈছে কি কানন্দ প্র্যাকটিক্যাল কালচারালি সেন্সিটিভ আর স্টেট লাগা এটা থাকি অবস্থা হিসাবে ইমপ্লিমেন্ট করি বলে কয়েছে।
1: Culturally sensitive and responsive to the realities of Nagaland. This is exactly where your expertise is urgently needed. Today, I want to urge all the stakeholders present to lay down your views and offer constructive suggestions on how best we can bridge the gap between statutory mandates and our unique ground realities.
0: সেক্রেটারি বা সব স্টেক হোল্ডার্স লগতে মজবুত আর চলাবলি পরে ফেসলা আনি বলে অনুরোধ করেছে জুন কান্ড আহি থাকিয়া সময় লাগা কাস্টোডিয়ানস আছে। মিনিস্ট্রি অব ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট লাগা সিনিয়র কনসালটেন্ট জুনেদ উল ইসলাম বা জানাইছে সরকার বা অ্যাক্ট আর রেগুলেশনস লগত জড়িয়া খান বদলি করি বলে আছে আর স্টেক হোল্ডার্স পর সুঝাব দিব মাগিছে। জুভেনাইল অফেন্সেস বেশি উঠি থাকিয়া উপর চিন্তা জানাই কিনা তাইবা কৈছে কি কমসে কম 35,000 নিচিনা ক্রাইমস বাচ্চাখান বা ঘুরি আছে আর কনসালটেশনস আর রিফর্মস লাগা দরকার জানাইছে। সোশ্যাল ওয়েলফেয়ার ডাইরেক্টর তোশিলি জামহমিবা মজবুত ইনস্টিটিউশনাল মদত ভালওয়ালা ইন্টার ডিপার্টমেন্টাল মিলমিলাপ আর রেসপন্সিভ আর চাইল্ড ফ্রেন্ডলি ইকোসিস্টেম দো স্টেটে অরফেন্ড অ্যাবান্ডেন্ট আর গরিব বাচ্চাখান কারণে রাখি বলে কয়েছে। ইউনিয়ন মিনিষ্টার ফর মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইসেস জিতান রাম মানজিবরা নাগাল্যান্ডে সবচেয়ে পহিলাবার দু দিন কারণে আহিছে। দাই ডিমাপুর এয়ারপোর্টে আজি পুঞ্জিয়া সময় অফিসিয়ালস খান ইন্ডাস্ট্রিজ আর কমার্স ডিপার্টমেন্ট পর স্বাগত করেছে। শ্রী মানজিবরা গভর্নর নাগাল্যান্ড নান্দ কিশোর যাদব লগতে লোকভবন কহিমাদি আজি শ্যাম লোক করবলে আছে। ইউনিয়ন মিনিষ্টার বা কালি একটা মিটিং তো আলাগ আলাগ ডিপার্টমেন্টস লগা অফিসার্স লগতে চুমুকুটি মাতি রাখবলে আছে। এইটো পাছতে শ্রী মানজিবরা একটা রিভিউ মিটিং তো স্টেট অফিসেস খান NSIC, KVIC, কয়ার বোর্ড আর MSME DFO লগত মিনিষ্ট্রি অফ MSME নিচিতে রাখবলে আছে। আগেটি আজি নাগাল্যান্ডে না হিয়া সময় ইউনিয়ন মিনিষ্টার বা চিফ মিনিষ্টার নিফিউরিও আর ডেপুটি চিফ মিনিষ্টার ওয়াই পত্তম লগত দিল্লি এয়ারপোর্টে লগ করেছে। পেট্রোল আর ডিজেল দাম তো এক লিটারে 90 পয়সা নিচিনার আজি উঠাই দিকা এক সপ্তাহ ভিতরে দুবার উঠাই দিছে। দিল্লি দি পেট্রোল তো 98 রুপিজ 64 পয়সা পার লিটার আছে আর ডিজেল তো 91 রুপিজ 58 পয়সা আছে। দুসর মেট্রো সিটিজ কান্তিবি এই নিচিনা উঠাই দিছে। ইরান ঝাগড়া সময় আর স্ট্রেট অফ হরমোজ দি রখাই দিয়ে পাশত গ্লোবাল ক্রুড অয়েল প্রাইসেস দি দাম উঠি যাই কিনা মে 15 তারিখ এক লিটারটি 3 টাকার উঠাই দিয়া হয়েছে। আকাশবাণী কহমার আপনি খান লগতে খবর আনি দিয়ে আছে। তাজা খবর শুনবর কারণে আমি খান লগা এক সেন্ডেলস AIR নিউজ এলার্টস আর AIR আন্ডারস্কোর কহিমা দি ফলো করবি। আপনি খান বা ইডু খবর দো নিউজ অন ইয়ার অ্যাপ আর ইউটিউব চ্যানেল AIR নিউজ কহিমার শুনবলে পাব। ওয়েলকাম ব্যাক। আপনি খান সামলাগা খবর শুনে আছে। সুপ্রিম কোর্ট পর জীবন বাঁচাই কিনা মানুষ সুরক্ষা রাখবলে কারণে র্যাপিড বেমার ভাল নহবলে নহলে মালিক না থাকিয়া খাতরা কোট্টা খান্ডো সবচেয়ে পহলাবার কারণে মরাই দিব অনুমতি দিয়েছে। কোর্টপরা কৈছে কে যোন জায়গাতে কোট্টা খান বেশি হয়ে কিনা কোট্টা কামুরিয়া নহলে হামলাবরা মানুষান লগতে ধামকি করে আছে এইটি পিডিসিবল বডিজপ্র মরাই দিব পারিব। জাসাল মালিক না থাকিয়া কোট্টা খান বা কামুরিয়া ঘটনা খান আর র্যাপিজ কেসেস হওয়া লাগা মিডিয়া খবর থাকিয়া পাশুদি চাই কিনা অর্ডারটি দিয়েছে। একই সময় কোর্টপরা আগেদি অর্ডার দিয়ারপরা কোট্টা খান উঠাই কিনা ভ্যাকসিনেশন নহলে স্টেরিলাইজেশন করিয়া পাশুদি ছাড়ি না দিব অর্ডার দিয়া হাতাই দিব মাঙিয়া দি কোর্টপরা মানিয়া নাই। ইটোরপরা কৈছে কি ইজাত লোকটি জি কিনা থাকিয়া তো কোট্টা খান লাগা খাতরা বা হাতি কিনা থাকিয়া হবলি লাগে। ডাইরেক্টর অফ এগ্রিকালচার ডিপার্টমেন্ট সানুজ নেনোবরা দেশ বনাই দিয়াতে এগ্রিকালচার লাগা দরকার বাড়াই থাকিয়া জানাইছে। তারপর নাগাল্যান্ডে এগ্রিকালচার অবস্থাটি বেশি চিন্তা জানাই কিনা এগ্রিকালচার সায়েন্টিস্ট লগতে ডিপেন্ড করিয়া আর স্টেটে সিড সার্টিফিকেশন এজেন্সি না থাকিয়া জানাইছে। শ্রী নেনোবরা নাগাল্যান্ড ইউনিভার্সিটি মিৎসিফিমা ক্যাম্পাস লাগা 32nd পার্টিং সোশ্যাল দি কথা করেছে। যাই যাবলে থাকিয়া স্টুডেন্টস গতি তাইবার ক্যারেক্টার আর ভ্যালু লাগা দরকার জানাই কিনা তাই খান ইউনিভার্সিটি জীবনপরা ওলাই যা সময় শান্ত রিজিলিয়েন্স আর স্টেবিলিটি হবলে মন উঠাই দিছে। কোহিমা পুলিশ বা দুইটা আন্ডারগ্রাউন্ড মানুষ স্টেট ক্যাপিটাল দি জবরদস্তি টাকা পয়সা উঠাই থাকিয়া দি সামিল হওয়া খান ধরেছে। পুলিশপরা কৈছে কি কোহিমা মেইন টাউন দি ইন্টেলিজেন্সপরা অপারেশন জারি থাকিয়া পাশত যা কালি টেকনিক্যাল আর ফিজিক্যাল সার্ভেলেন্স করিয়া পাশুদি দুইটা একিউজ কাণ্ড রাজু পয়েন্ট এরিয়ারপরা ধরেছে। তাই কাণ্ড কতক্ষ ইয়ে ভেরো আর মলভিউ খিসো পিজোচা কোহিমা ডিস্ট্রিক্ট বহিয়া আর অরিজিনালি ফেক ডিস্ট্রিক্ট পা থাকিয়া খান পেহচান হয়েছে। পুলিশপরা কৈছে কি কিছুমান ইনক্রিমিনেটিং ডকুমেন্টস দি গাড়ি ট্যাক্স স্লিপস কমার্শিয়াল ট্যাক্স ডকুমেন্টস আর রেসিডেন্সি রেজিস্ট্রেশন স্লিপস মিলাই কিনা পাইছে। একটা কেসটো নর্থ পুলিশ স্টেশনটি দার্জ করেছে আর ডাঙরওয়ালা এক্সটর্শন নেটওয়ার্ক আর এটো নিচিনা দোসরা ডিস্ট্রিক্টস দি করে থাকিয়া জানি বলে ইনভেস্টিগেশন জারি যাই আছে। আর ডাইরেক্টর অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার লাগা ড্রাগস কন্ট্রোল এডমিনিস্ট্রেশন বা একটা পাবলিক নোটিশ দিয়ে কিনা কসমেটিক প্রডাক্টস নিয়ম নহে কিনা চলা আর মিশা আর নকলি জানকারী দিয়া খিলাফ খবরদার জানাইছে। ড্রাগস কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া বা এডভাইজরি দিয়া পাশুটি নোটিশটো ইস্যু করেছে। ডিপার্টমেন্ট পর কৈছে কি কসমেটিক্স কাণ্ড সাফা করবলে সুন্দর বনাবলে নহলে সাবলি আলাগ বনাব কারণে চলাব চলাবলে ড্রাগস এন্ড কসমেটিক্স অ্যাক্ট 1940 আর কসমেটিক্স রুলস 2020 নিচিতে বানাই দিছে। ইনজেক্টেবল প্রিপারেশনস টু কসমেটিক্স নিচিতে নাহে আর কসমেটিক্স টু খালি এক্সটার্নাল কারণে চলাবলে কিন্তু কনজিউমার্স প্রফেশনালস নহলে অ্যাস্থেটিক্স ক্লিনিক্স পরা ইনজেকশন পরা এডমিনিস্টার করিয়া তো মানা আছে। নোটিশ পরা কৈছে কি মানা করে দিয়া ইনক্রিডিয়েন্টস চলা লেবেলস লাগা গালত জানকারী দিয়া আর ইলাজ কারণে কসমেটিক্স চলা খানটো অ্যাক্ট লাগা প্রভিশন নামানি আছে। জানতা খান লগতে এটো নিচিনা কাম খান্ড সেন্ট্রাল নহলে স্টেট রেগুলেটরি অথরিটির লগতে রিপোর্ট করে বলে মন উঠাই দিছে। খবর শেষতে হেডলাইন্স দুবারা জানাই আছে। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর আর্টিসেন্স আর ওয়েভার্স লাগা গ্রোথ কারণে ডাঙর মদত দিব অনুরোধ করেছে। নাগাল্যান্ড বা চাইল্ড প্রোটেকশন লস দি কনসালটেটিভ মিট রাখিছে। ইউনিয়ন MSME মিনিষ্টার জিতান রাম মাঞ্জি বা নাগাল্যান্ডে দুদিন কারণে আহিছে আর তেল লাগা দাম তো এক লিটারে 90 পয়সা উঠাই দিছে। ইটোর লগত আজি চাম লাগা খবর ইমান শেষ করে আসি শুনে থাকিবি আহিয়াকালি পর্য 7:25 নাগামিজ খবর আনি দিবলে আছে।
2: Attention everyone, the HIV and AIDS Prevention and Control Act 2017 stands for protection of rights of HIV infected and affected persons.
3: The Act prohibits discrimination against individuals based on their HIV status in various settings, including employment, education, healthcare and other public services.
2: Let's build a world where stigma has no place.
3: This information is brought to you by Nagaland State AIDS Control Society.